মানে এই পয়েন্ট হেলা ইম্পর্টেন্ট জিনিস কি সিজিএমএস এবে হেলা সবুথুরু ইম্পর্টেন্ট আউ গোটে ইম্পর্টেন্ট লাইন্স অছি যে HbA1c ইজ দ্য ওল্ড স্ট্যান্ডার্ড সিজিএমএস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড সো এইটা মনে রাখিবে তো HbA1c করিবা কথা সেইটা বেটার দেন ফাস্টিং এন্ড পিপি বট সিজিএমএস এটা হেলা নোয়া কনসেপ্ট কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম ইজ ইট বেটার দেন HbA1c ইজ ইট বেটার দেন ফাস্টিং পিপি ওয়েল ডিপেন্ডিং অন কেস টু কেস বেসিস তো ডায়াবেটিস ট্রিটমেন্টরে ইন্ডিভিজুয়ালাইজেসন ইজ দ্য কি সবু ডায়াবেটিস পর্সন মানে অলগা সমস্ত সিচুয়েসন অলগা সমস্ত মনিটরিং অলগা তো এটা টাইপ ওয়ানরে সমস্ত আমি সিজিএমএস করে পারিবা টাইপ টুরে কেস টু কেস বেসিস টাইপ টু ডায়াবেটিস কেস টু কেস বেসিসে যদি ব্লড সুগার বহুত ফ্লকচুয়েট হোচি কেবে 250 রোজি কেবে 70 হয়ে যাচ্ছি কেবে হাইপোগ্লাইসেমিয়া হোচি কেবে হাইপারগ্লাইসেমিয়া হোচি তা মানে বহুত ফ্লকচুয়েসন হোচি তো এটা দিনর কো টাইম ফ্লকচুয়েসন হোচি খাইবা আগরু খাইবা পরে দিনর কো টাইম সেইটা জানিবা পাই সিজিএমএস সবুথুরু বড়িয়া তো সিজিএমএস মানে কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিস্টম এটা আমি ইউজ করে পারিবা গ্লুকোজ মনিটরিং পাই এটা ইউজ কলে দেখা যাইছি রিসর্চ স্টডি রু যে কমপ্লিকেশনস কু প্রিভেন্ট বি করা যাই পারিবো তো আমি জানিলে সেই জিনিস কু ম্যানেজ করে পারিবা ম্যানেজ ডায়াবেটিস কু যদি কন্ট্রোল রাখিবা কমপ্লিকেশনস রু প্রিভেন্ট করে পারিবা তো আলটিমেট গোল অফ ডায়াবেটিস ট্রিটমেন্ট ইজ টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস তো ডায়াবেটিস কু কন্ট্রোল রাখন্তু সুস্থ রুহন্তু থ্যাংক ইউ